পাঁচ। অনৌহলো সময় বাঁজো খান্ছ কমাই হিউদ বর্ষা ভরি জোচ্ছ এসে ঘরি